সারি ছয়ন রাজা নমস্কার সারে দৌলতলে পরিপূর্ণ হোস পবন যাই নাই পরে কাগারে মন রাখুন সবলে দুর্যোধন সমান কর্ণই সমান দানমা তাগত শ্রী বলরাম কৈশরী হোস সদ্বাত কৈ কাম্মা রাজা ধর্ম কুমার কৈশরী হোস শ্রী ব্রহ্ম জ্ঞান আনি বিদুর কৈশরী জ্ঞান হোস সুজনমা মানুন বড়ালে পনি কৃতি উজ্জ্বল হোস সুত সই

বোটা দেখি ভোটে দাইলে ল্যামসন চাংরা খাসি, বোটা দেখি ভোটা দাইলে ল্যামসন চাংরা খাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, গরি পাকা ছোরা ছোরি রুঞ্জন দাইলা বাসি, জেঠো ছোরো ভান্সা উতা হেবা চিউরা চিচি, ছাইলা ভানৌ ভানে দেখি রুঞ্জন মাখা মিচি, ছাইনা ভানৌ ভানে দেখি রুঞ্জা আখা মিচি, গরি পাকো ও কিনা কিনা হায় দাইবা বিতি গো জীবানা, আয় দাইবা